0: মারানি কেন বড়াল জাখা মানু কেন ট্রাই মানুয়ারো রান রেজিস্টার কাজু কাবন বা ট্রাভেল করা যারে কাবন বা মানু রিফাইন মানু লাইসেন্স ওয়াল কো কাবন বা নিনামে ইউরোপু নিকু যা কোজু রেড জাও পাল গড়লো মারাকা নাটল রেড জাও গো রান আর যারে রেড জাও লাওয়া কাবন লাওয়া
1: FNR স্পন্সর Australia is the skin cancer capital of the world, and the major cause of skin cancer is from exposure to the sun's UV rays. So if you're going out in the sun, it's very important to protect you and your family. The good news is you can prevent eye damage and skin cancer by being sun smart. Wear protective clothing, wear a hat, covers your face, ears and shoulder, wear sunscreen for protection, stay in the shade, and wear sunglasses to protect yourself against skin cancer. Stay sun smart. Slip, slop, slap.
2: Community safety through listening to First Nations Radio.